0: নমস্কার শ্রোতা বন্ধুগণ, সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আমাদের এই বঙ্গভাষার অনুষ্ঠান সাতরং। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে আমাদের আকাশবাণী চাইবাসা কেন্দ্র হতে FM-এর 101.7 MHz-এ। আজ উপস্থাপনায় রইলাম আমি তাপসী নন্দী এবং সাথে
1: আমি মুনমুন দত্ত। নমস্কার।
0: শ্রোতা বন্ধুরা, রক্ত আমাদের জন্য কিন্তু খুবই দরকারি, তাই রক্তদানকে জীবনদান বলা হয়ে থাকে। যে কোনো সুস্থ মানুষই তার রক্ত দান করতে পারেন, তবে রক্তদানের আগে ডাক্তারদের দ্বারা তা পরীক্ষাও করে নেওয়া হয়। এই রক্তদানের জন্যই আমাদের জেলাতে অর্থাৎ পশ্চিম সিংভূমে বিশেষ করে আমাদের ডিসিজ স্যারের দ্বারা প্রত্যেক মাসের 24 তারিখ এবং 8 তারিখে রক্তদান শিবিরের ব্যবস্থা করা হয়ে থাকে। তাই সেই রক্তদানের নিয়েই একটা কবিতা। যারা দেয় রক্ত তারা আজ তারা হলো ধরণীর দেবতা। মুখে নাই কোনো অহংকার, নাই কোনো বড় কথা, নীরবে গোপনে তারা জেলে রাখে মায়ার প্রদীপ। ভীষণ ঝড়ের মাঝেও তারা যে শান্তির রূপালী দীপ। এসো তবে হাত বাড়াই, মুখে ফেলি মুছে ফেলি সব হানাহানি, রক্তদান ধন্য হোক এই ধরা এই অমর বাণী। রক্ত মানে স্পন্দন, রক্ত মানে নবীন প্রভাত, রক্ত রচিত হোক আজ মৈত্রী এক নতুন জাত। পশুরাও তো রক্ত ঝরায় স্বার্থের সংঘাতে, মানুষ মোরা রক্ত দিই প্রাণ বাঁচাতে সাথে। মহিয়ান এই পুণ্য ব্রত রাখব মোরা মনে আজ, রক্তদানই শ্রেষ্ঠ দান এই তো মানব ধর্মের কাজ। প্রতি 3 মাসে একবার এসো সবাই দিই সারা, রক্তের অভাবে যেন না ঝরে কোনো অসহায় তারা। একটি ফোঁটা রক্ত যদি বাঁচাতে পারে একটি প্রাণ, তার চেয়ে বড় পুণ্য নাই, নাই কোনো বড় অবদান। জয় হোক মানবতার জয় হোক, রক্তের এই সম্পর্কের ভেঙে যাক সব ব্যবধান, ঘুচে যাক সব অন্ধকার। লোহিত নদীর ধারা ধমনীতে বয় জীবন জোয়ার, রক্ত মিশে রক্ত আজ মিটে যায় জাত কুল অহংকার। কে হিন্দু কে মুসলমান, কে বাঙালি কে ভিনদেশি, রক্তের রং একটাই লাল স্নিগ্ধ ও উদাসী। রোগ শয্যা থুকছে যে জন ফুরিয়ে আসছে শ্বাস, তার প্রাণে তুমি ফেরাচ্ছ আবার বাঁচার দীর্ঘ আশ। রক্ত তো নয় কোনো পণ্য, নয় কোনো কেনাবেচা, রক্ত হলো মানবতা মানুষের সাথে মানুষের শেখা। এক ফোঁটা লাল জল মুছে দেয় চোখের সে জল, ভেঙে দেয় মৃত্যুর খাঁচা আনে নব জীবনের বল। ভয় পেও না কভু বন্ধু কভু, রক্ত দিলে কমে না শক্তি, এই যে দেব পূজা সব মানুষের তরে মানুষের ভক্তি। অন্ধকারে সেই ঘরে যেখানে নিবেছে প্রদীপ পায়, সেখানে তোমার রক্তের স্পর্শে সে জীবন ফিরে ফিরে পায়। একটি সূচ ফুটিবে মাত্র পলকের সে তো খেলা, তার বিনিময়ে ঘুচে যায় কারো অন্তিম আঁধার বেলা। মায়ের কোলে ফেরে শিশু পতি ফেরে বধূর আঙ্গিনায়, বোনের কপালে রয় ভাইয়ের স্নেহের যে চাদরটা। এতক্ষণ আপনারা শুনছিলেন একটি কবিতা। এবার শ্রোতা বন্ধুরা, আমরা জানি সাপ কী জিনিস, কিন্তু সাপ কী জিনিস সেটা জানতে হলে সাপেদের নিয়ে একটু ভালো করে আমাদের ধ্যান দিতে হবে। আমরা কখনো ভাবি সাপ হয়তো দুধ পান করে, বাস্তবত সাপ হলো সরীসৃপ। তাদের পরিপাকতন্ত্র দুধ হজম করতে পারে না। সাপের প্রধান খাদ্য হলো জীবন্ত প্রাণী, তাই দুধ পানের ধারণাটি সম্পূর্ণ অমূলক। ভুল ধারণা, সাপের চোখ সবসময় খোলা থাকে, তাই তারা অবিনশ্বর। বাস্তবত সাপের কোনো চোখের পাতা থাকে না। চোখের উপর একটি স্বচ্ছ চামড়ার পর্দা থাকে যা তাদের চোখকে ধুলাবালি থেকে রক্ষা করে। তাই চোখ খোলা থাকলেও তা কোনো অতিপ্রাকৃতিক শক্তির কারণে নয়। ভুল ধারণা, সাপের বিষ দাঁত দিয়ে টেনে বের করা যায়। বাস্তবত সাপ কাটলে বিষ চুষে বের করার চেষ্টা করা অত্যন্ত বিপজ্জনক। এটি রোগীকে আরও অসুস্থ করে তুলতে পারে। সাপের কামড়ের একমাত্র বৈজ্ঞানিক চিকিৎসা হলো অ্যান্টিভেনম দেওয়া। সাপের বৈচিত্র্য এবং বাসস্থান বললে, সাপ এমন একটি প্রাণী যা অ্যান্টার্কটিকা মহাদেশ ছাড়া পৃথিবীর প্রায় প্রতিটি স্থানেই বাস করে। মরুভূমি, গভীর জঙ্গল, মহাসাগর সব জায়গাতেই সাপের বিভিন্ন প্রজাতি মানিয়ে নিয়েছে। পৌরাণিক এবং সংস্কৃতির গুরুত্ব বলতে গেলে, ভারতীয় উপমহাদেশে সাপের সাংস্কৃতিক ও পৌরাণিক গুরুত্ব অপরিসীম। হিন্দু ধর্মে সাপকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখা যায়। বিশেষ করে মনসা দেবীর পূজা বাংলার তো ঘরে ঘরে প্রচলিত। দেবাদিদেব মহাদেব গলায় বাসুকীনাথ শোভা পায়। এছাড়া সাপের খোলস বদলানোর স্বভাবের কারণে সাপকে পুনর্জন্ম ও অনন্ত জীবনের প্রতীক হিসাবেও ভাবা হয়। প্রাচীন গ্রিক ও রোমান সভ্যতায় লাঠিতে পেঁচানো সাপের প্রতীক চিকিৎসা বিজ্ঞানের প্রতীক হিসাবে আজও ব্যবহৃত। তবে সচেতনতা বৃদ্ধি বললে, গ্রামে এবং শহরে সাপের স্বভাব ও উপকারী দিক নিয়ে সচেতনতা শিবির করা উচিত। সাপ দেখলে আতঙ্কিত হয়ে তাকে না মেরে বন বিভাগের সাহায্য নেওয়া বা উদ্ধারকারীদের খবর দেওয়া উচিত। পরিবেশ ও সংরক্ষণ বললে, সাপের প্রাকৃতিক বাসস্থান বা বনভূমি ধ্বংস হওয়ার থেকে রক্ষা করতে হবে। জঙ্গল ও জলাশয় সংরক্ষণ সাপের জীবন বাঁচাতে সাহায্য করবে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন সাপের চামড়ার অবৈধ ব্যবসা ও সাপ ধরা বন্ধ করতে কঠোর আইন প্রণয়ন ও তার প্রয়োগ জরুরি। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের যে একটু ভয়ের বিষয় অর্থাৎ সাপ নিয়ে একটু চর্চা। এবার আমরা শুনে নেব শ্রীকান্ত আচার্যের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

0: গ্লোয়েতে, বা ঈশ্বর যেরকমভাবে আমাদের এখানে সাধারণ পচিয়ে কোনো জিনিসকে আবার নিজের পৃথিবীর মধ্যে মিলিয়ে নেয়, কিন্তু এটা পলিথিনের সাথে হয় না বা প্লাস্টিকের সাথে হয় না, এটা হাজার হাজার বছর অপচিতভাবে মানে যার পচন হয় না, মানে নন ডিগ্রেডেবল হিসেবেই রয়ে যায়। তাতে খুব সবচেয়ে বড় ক্ষতি তিন চারটে ধরনের হয়। প্রথমে ধরুন যেরকম আমি জলবায়ুর দিক থেকে বলতে চাই মাটিতে কী কী ক্ষতি হয়। সবচেয়ে প্রথমে আমরা যে কোনো পলিথিন ব্যাগ জাস্ট কিনে আনলাম, জিনিসটাকে মানে বের করে নিলাম, তারপরের মুহূর্তে আমরা প্লাস্টিকের ব্যাগটা ফেলে দিই। আমরা কখনো চিন্তা করি না যে প্লাস্টিকের ব্যাগটা আমার চোখের সামনের থেকে চলে গেল, কিন্তু তাই বলে কি সেটা উধাও হয়ে গেল? মজার ব্যাপার হচ্ছে সেটা কোনো ডাস্টবিনে যায় বা কোনো নালীতে যায় বা মাটিতে পড়ে থাকে, সেটা হাওয়ায় উড়বে, এদিক ওদিক গিয়ে কোনো নালীটাকে জ্যাম করবে বা সেখান থেকে বয়ে বয়ে কোথাও কোনো নদীতে গিয়ে আটকালো, বা আস্তে আস্তে কিছু না হলেও মাটি চাপা পড়ে গেলেও ওটা মাটিতে মেশে না। কিন্তু এইভাবে একের পর এক পড়তে পড়তে মাটিতে একটা প্লাস্টিকের স্তর হয়ে যায়, যেটা সবচেয়ে বড় একটা ক্ষতিকারক জিনিস হচ্ছে যে আমাদের যে বৃষ্টি জলটা হয় সেটা কিন্তু মাটির ভেতরে যাওয়া সবচেয়ে বেশি দরকার, তাহলেই আমরা সারা বছর বৃষ্টির জল পাই। আর সেই হিসেবেই আমাদের কিন্তু মাটির তলায় জল বা যেটাকে ওয়াটার টেবল বলা হয় সেটা সৃষ্টি হয়। কিন্তু এই ধরনের প্লাস্টিকের একটা পরত পড়ে যাওয়াতে সে জলটা কিন্তু আর নিচে পার্কুলেট করতে পারে না, নিচে আর ওইটার এই হয় না, যায় না। তো ওই জন্যে একটা ইম্পারভিয়েবল একটা স্ট্রেটা মতো তৈরি করে দেয়, যার জন্য আমাদের আজকে এত বেশি জলের স্তরটা নেমে যাচ্ছে, সেটা একটা প্রথম ক্ষতিকারক। আর এই স্তরটা কিন্তু অন্য প্রাকৃতিক স্তরের মতো নয়, এটা যেহেতু বায়োডিগ্রেডেবল নয় সুতরাং এটা হাজার হাজার বছর ধরে থাকছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে প্লাস্টিক কিন্তু খুব বিষাক্ত জিনিস, যেরকম মনে করুন যে ইথিলিন থাকে, পলি ইথিলিন থাকে, বেঞ্জিন থাকে, এগুলো খুবই বিষাক্ত রাসায়নিক জিনিস হচ্ছে যেগুলো দিয়েই ওইটা তৈরি করা হয়। এবারে যখন ওটা ডিগ্রেড করবে তখন ন্যাচারালি ওই ধরনের কেমিক্যালসগুলোই ও বায়ুমণ্ডলে, জলে বা পৃথিবীতে ছাড়বে, আর এগুলো চিরকাল আমাদের জীবনচক্রে চলে আসে, এমন কি যেগুলো আমাদের জিনে চলে আসছে, যার জন্যে আমাদের মানে ভবিষ্যতে যে বাচ্চা বা আজও যে বাচ্চা জন্ম নিচ্ছে, হ্যাঁ, বা পরবর্তী নেক্সট জেনারেশনে যারা জন্মাবে তাদের মধ্যে কনজেনিটাল ডিসঅর্ডারেন্স হয়ে যায়, মানে সে জন্মগতই তার মধ্যে বিকৃতি হয়। তো এইসব জিনিস কিন্তু একমাত্র প্লাস্টিক বা পলিথিনের অত্যাধিক ব্যবহারের জন্যে আর অপ্রয়োজনীয় ব্যবহারের জন্যে হচ্ছে। তো এই জন্যে একটাই উপায় আছে যে আমরা মিনিমাম প্লাস্টিক ইউজ করি, আর প্লাস্টিকটাকে ইউজ করার পরে একটা আমার এই কথায় আপনার মনে পড়ে গেল যে ইউরোপিয়ান কান্ট্রিজে বা ইসি যখন ছিল ইউরোপিয়ান কমিশনে, একটা কথা উঠেছিল ওদের, অ্যাভয়েড প্লাস্টিক, ডোন্ট বার্ন ইট, ডোন্ট বারি ইট, নিদার থ্রো ইট। তার মানে এটাকে আপনি পুড়োবেনও না, পুঁতবেনও না, আর থ্রো অ্যাওয়েও করবেন না, কোথাও ফেলেও দেবেন না। সুতরাং ওটাকে রিইউজ করুন। রিসাইক্লিংটা প্লাস্টিকের অসুবিধে এই জন্যই যে রিসাইক্লিং এরকম হয় না, আমি এখন হঠাৎ দেখলাম যে এই পরিষ্কার করার মানে এতে আমরা কি করি, প্লাস্টিক পুড়িয়ে দিই, কিন্তু সেটা আরও বেশি সাংঘাতিক। আমি একটু আগেই আপনাকে বললাম যে ওর মধ্যে কী কী মানে কেমিক্যালস আছে, কিন্তু ওইটা পুড়লে ওর ওই ধোঁয়াটা আরও বেশি বিষাক্ত হচ্ছে, যেটা আপনার কার্সিনোজেনিক হিসাবে আপনার লাংসে আসে, আর সেখান থেকে লাং ক্যান্সার হয় বা অন্য কোনো ক্যান্সার হয়।
1: আচ্ছা, পলিথিন স্বাস্থ্যের জন্য তাহলে অনেক ক্ষতিকর?
0: আমি ওইটাই আপনাকে বলতে যাচ্ছিলাম যে দেখুন, আমি মানে স্বাস্থ্য দিক থেকে দু তিনভাবে বললাম, যে আপনাকে আমি কার্সিনোজেনিক কথাটা বললাম, এই কার্সিনোজেনিক কিন্তু প্রত্যেকটা ত্বকে বা প্রত্যেকটা কোষে আপনার ক্যান্সার তৈরি হয়। আপনি নিঃশ্বাস নিচ্ছেন সেটাতে যদি ওটা গেল তো আপনার লাং ক্যান্সার হতে পারে, কিন্তু নিঃশ্বাসে লাংসে যেই গেল সেখান থেকে আপনার ব্লাডে কিন্তু ওটা মিশে গেল, আর সেখান থেকে সারা শরীরে আপনার ছড়িয়ে গেল। তো আপনার হতে পারে যে বাচ্চার ডিসঅর্ডারেন্স হয়ে গেল বা আপনার ভেতরে অন্য কোনো কার্সিনোজেনিক এই হয়ে গেল, অসুস্থ ক্যান্সার ছড়িয়ে গেল, এইভাবে একটা প্রবলেম হলো। দ্বিতীয় জিনিসটা কিন্তু আমরা আজকাল মডার্ন হয়ে যাওয়ার পর কী হয়, আমরা মাইক্রোওয়েভে ওই মাইক্রোওয়েভ প্রুফ প্লাস্টিকের এতে আমরা রান্না করি বা গরম করি। মনে রাখবেন যে ওটা বেসিক্যালি একটা প্লাস্টিকেরই অন্য কোনো রূপ হচ্ছে। তো যেই আপনি মাইক্রোওয়েভে করছেন না তো ওর কেমিক্যাল চেঞ্জেস হয়, তো তাতে বিশেষ করে খুব বিশেষ বিষাক্ত জিনিসগুলো যেরকম বেঞ্জিন থাকে বা ক্যাডমিয়াম থাকে বা লেড থাকে, এগুলো কিন্তু খুব সাংঘাতিক মারাত্মক বিষাক্ত ক্যাডমিয়াম মানে কার্সিনোজেন হচ্ছে। আর এতে সবচেয়ে বেশি ক্ষতি হয় থাইরয়েডের। আপনি নিজেও একজন মহিলা খেয়াল করে দেখুন তো, আমাদের মা জেঠিমাদের বা

0: আর আগের ঠাকুমাদের কখনো দেখেছিলেন যে তারা থাইরয়েডে পীড়িত ছিলেন বা পীড়িতা ছিলেন? তার কারণ কি হচ্ছে যে তখন তারা প্লাস্টিক কম ইউজ করতেন, বা তখন মাইক্রোওয়েভ আভেন বা ওই ধরনের জিনিস ছিল না। তো কি হয় যে আমরা তখন ওটাকে দেখতে পাই, কিন্তু ওর ভেতরে যে কেমিক্যাল চেঞ্জেসটা হয়েছে সেইটা আমরা দেখতে পাই না। আর এইটাই আমাদের এন্ডোক্রিনিক্যাল মানে যেটা সেক্রেশন হচ্ছে সেটাকে ডিস্টার্ব করে, আর এই জন্যই এত থাইরয়েড হচ্ছে, অদ্ভুত ধরনের আমরা মোটা হয়ে যাচ্ছি, বা আরো বড় বড় অসুখ করছে। এগুলো সবের পেছনে কিন্তু প্লাস্টিক বা ওই ধরনের কেমিক্যালস বা কেমিক্যাল কম্পোনেন্টই হচ্ছে।
1: আচ্ছা স্যার, সরকার থেকে তো পলিথিন বন্ধ করলেও কিন্তু দেখা যায় যে পলিথিন ব্যাগ কিন্তু ব্যবহার হচ্ছে, তাহলে এটি কতখানি সফল আপনি বলবেন?
0: দেখুন, আমি নিজেও একজন সরকারি অধিকারী হচ্ছি, তো আমি এটাই বলতে পারি সরকার বা লেজিসলেশন তারা কোনো নিয়ম তৈরি করতে পারেন বা নিয়ম চালু করতে পারেন বা লাগু করতে পারেন, কিন্তু পালন করা তো আমার আপনার মতোই সাধারণ যারা জনজীবনে লোক হচ্ছেন তাদের হচ্ছে না। তো জানেন, আমাদের নিজেদের মধ্যেই এত অসচেতনতা আছে বা আনঅ্যাওয়ারনেস আছে যে আমরা সচেতনই নই, যে আমরা কিন্তু নিজেরাই নিজেদের মারছি। ধরুন আপনি যদি বাজারে যান, আমি সেদিনই গেছিলাম, তো একজন সাধারণ একজন ভদ্রমহিলা আলু কিনছিলেন, ঠিক আছে, সে বেচারা আলুওয়ালা ওজন করে দিল। এবার আলুওয়ালা বলছে, ভাইয়া এক প্লাস্টিক মে দে দিজিয়ে না। তো আলুওয়ালা বললো, দিদি আগে এক থেলা লাতে তো মানে আলু দে দেতে। তো চিন্তা করুন যে আমরা সাধারণ একটা আলু কিনতে যাচ্ছি, তাতে আমি ওর কাছ থেকে প্লাস্টিকের ব্যাগ চাইছি। অথচ একটু খেয়াল করে দেখুন, আমাদের বাবা জ্যাঠা বা যারা গুরুজন ছিলেন, যখন প্লাস্টিকের এতটা এই হয়নি, তো তারা কিন্তু রীতিমতো একটা চটের থলি বা কাপড়ের থলি নিয়ে বাজারে যেতেন, আর তারা তাতেই বাজার করে আনতেন। আমরা ছোটোবেলায় শুনতাম যে মা জেঠিমা বলতেন, ওগো থলিটা নিয়ে যাও, মাছের থলি আলাদা, সবজির থলি আলাদা। কিন্তু থলি মানে থলি শব্দটা ছিল এবং থলি তৈরি হতো, এবং পুরনো জামা কাপড় থাকতো বা যা কিছু তাই দিয়ে থলি তৈরিও করা হতো। সুতরাং আরেকটা কাপড়েরও রিইউজ হয়ে যেত, আর সেই থলিটা বারোয়ারি বাজারের থেকে নিয়ে সব কিছুর জন্য আলাদা আলাদাভাবে ব্যবহার হতো। তো সেটা কত সিম্বায়োটিক ছিল, কত প্রকৃতির কাছে আমরা ছিলাম। কিন্তু আজকাল কী হয়ে গেছে, প্লাস্টিকের ইজি ক্যারি ব্যাগ শব্দটা কত সোজা হচ্ছে, সস্তায় জিনিস হচ্ছে ইজি, সস্তায় ক্যারি করার জন্য খুব সহজ। আপনি ফট করে একটা বের করলেন, কিছু ভরে দিলেন, আমিও সহজ করে ওটা নিয়ে চলে এলাম, তারপরে আমার জিনিসটা বের করে দেবার আমি প্লাস্টিকটাকে ছুঁড়ে ফেলে দিলাম। আমি একবারও চিন্তা করলাম, এই প্লাস্টিকটা কিন্তু এখানে শেষ হয়নি, আর এটা গত মানে জবের থেকে তৈরি হয়েছে, এখন আগামী হাজার বছর পর্যন্ত এটা কোনোদিনই খারাপ হবে না, আর হলেও এটা মানে অপচবে না, আর এটা সবসময় পলিউশনই ক্রিয়েট করবে অন্য রকমের মানে কেমিক্যালস ছেড়ে বা যা করেও। তো যদি আমরা সবচেয়ে ভালো জিনিস একটাই হচ্ছে, অ্যাভয়েড প্লাস্টিক, অ্যান্ড ইফ ইউ হ্যাভ এ প্লাস্টিক রিইউজ ইট, রিসাইকেল ইট, কিন্তু রিসাইকেল করার জন্য পুড়োবেন না। যেন আমি মনে করুন, যেন আপনি কিছু জিনিস আছে যেটাতে আপনার প্লাস্টিক বোধহয় বাধ্যতা হয়ে গেছে। ধরুন যেরকম আপনি এখন যদি স্যালাইন দিতে চান, বা আপনার যদি ব্লাড ডোনেশনের জন্য যে রক্তটা যেতে আপনি কালেক্ট করবেন, সেটা আর এখন কাঁচের বোতলে বা রাবারের টিউব দিয়ে আপনাকে পাস করানো যাবে না, কারণ কি তাতে কিছু নিজস্ব প্রবলেমও থাকে। তো সেটাকে আমি মনে করুন যেটাকে ভার্জিন প্লাস্টিক বলা হয়, সেটা দিয়ে আমি করলাম, সেটা কেমিক্যাল অতটা ক্ষতি করলো না, কিন্তু তারপরে কিন্তু সেটাকে যেন না ফেলা হোক, সেটাকে রিসাইকেল করা হোক, সেটা কিন্তু আমরা বাড়িতে না করতে পারলেও সেটাকে এক জায়গায় জমা করা হোক, তাতে ব্রেক হয়ে যাচ্ছে, প্লাস তাদের এক একটা লাইফ এক্সটেন্ড করে যাচ্ছে। তো এইভাবে সবচেয়ে বেশি যদি ক্ষতি হচ্ছে তো এর জন্য তো জলে। আমি কিছুদিন আগে ছটে নদীতে গেছিলাম, তো আমি দেখছি যে লোকে যে মানে সূর্যকে অর্ঘ্য দেবে, তো নদীতে সেরকম কোনো জায়গাই নেই যে যেখানে কেউ ডুব দেবে। এত নোংরা নদী হয়ে গেছে যে সেটা নদীর চেয়ে বেশি এখন নালা হয়ে গেছে। আমরা কার জন্য এই ভুলটা করছি? সে নদীটার জলটা তো আমরাই না খাচ্ছি, আর সে নদীটাও তো আমাদেরই, আর তাকে নোংরাও করছি আমরাই, আমাদেরই মানে ভুলভাবে প্লাস্টিকের ইউজ করা আর প্লাস্টিকটাকে ডিসপোজ করে দেওয়ার জন্য এই হচ্ছে। তো এই সবচেয়ে বড় ভুলটার থেকে যদি এখনও রেহাই পাওয়া যায়, তো একটাই উপায় আছে, প্লাস্টিক অ্যাভয়েড করুন। আপনি নেবেনই না প্লাস্টিক, চেষ্টা করুন একটা কাপড়ের বা জুটের ব্যাগ নিয়ে বাজারে যাওয়ার।
1: অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আপনি পলিথিন বা প্লাস্টিক ব্যবহার করা কতখানি ক্ষতিকারক এ ব্যাপারে অনেক কিছু তথ্য আমাদের দিলেন। নমস্কার।
0: নমস্কার
2: শ্রোতা বন্ধু, আজকের মতো সাতরঙ্গ অনুষ্ঠান এখানেই শেষ করছি। আজ উপস্থাপনার দায়িত্বে ছিলাম আমি মুনমুন দত্ত, ও সঙ্গে
3: আমি তাপসী।
2: নমস্কার।